0: নমস্কার, আর আধিকারি তবে আরো আইলে শুনতে উল্টা
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।

0: যে সকাল বিদিলে দিব্যে পূর্ণিমা, বনম লামন কো বাত গদা গদা পারি প্রেম রসলে। সবাইলাই নমস্কার, মেরো নাম সুভদ্রা কৈরালা, পোখরা পাঁচ পর্স্যাং মা বসছু ম। তপাইহরু অইলে রেডিও সফলতা 103 থোপলো 4 শুনি রনু ভয়েকো ছ।
1: রেডিও সফলতা 103 থোপলো 4 মেগাহার্জ
2: শুননা মন লায়ো।